দুরুদ ভেজেগা মোহাম্মদ ও আলী মোহাম্মদ, পরবদিগার আলম কে ইনতহাই লুৎফ করম, ইনতহাই এহসান উসনে ইস দুনিয়া কে অন্দর জিন্দগি গুজারনে কে লিয়ে বেহতরিন রাস্তা বয়ান ফরমায়া হ্যায়, দীন কা রাস্তা কুরআন ওর আহলে বাইত আতহার আলাইহিমুসসালাম কে জরিয়ে সে হিদায়ত ফরমাই, সাইয়্যিদুশ শুহাদা কে ফর্শে আজা পর বৈঠনে কি সাআদত নসীব ফরমাই, ওয়াক্ত কে ইমাম কি ইমামত কো পহচাননে কি সাআদত নসীব ফরমাই। ইনশাআল্লাহ ইস দুআ কে সাথ কে হামে ওর নসলন বাদ নসলন হামারি তমাম নসলোন কো আহলে বাইত কে চাহনে ওয়ালোন মে করার ফরমায়, ইনশাআল্লাহ উনকে ওয়ারিস কে জহুর কা দিন দেখনা নসীব ফরমায়, উনকি নুসরত ওর উনকি নুসরত কি রাহ মে শাহাদত নসীব ফরমায়। ইনশাআল্লাহ তমাম দুআওঁ কি কবুলিয়ত কে লিয়ে নজর লুৎফ আহলে বাইত আতহার আলাইহিম সালাম কি খাস নজর করম কো হাসিল করনে কে লিয়ে দুরুদ ভেজে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজিল ফরজ। পরবদিগার আলম নে কুরআন করিম কে অন্দর পেগাম কো পৌঁছানে কি খাতির পেগাম কো পুরি বলাগত কে সাথ ফসাহত কে সাথ পেগাম কো পৌঁছানে কে লিয়ে কলাম কি তমাম আসনাফ কো ইস্তেমাল ফরমায়া হ্যায়, লিহাজা কহীঁ পর কুরআন করিম মে হিকমত হ্যায়, কহীঁ পর কুরআন করিম মে ওয়াকিয়া বয়ান হুয়া হ্যায়, কহীঁ পর কুরআন করিম নে মিসাল কা সাহারা লিয়া, হত্তা এসি চিজোঁ কা ভি তজকিরা হ্যায় জিসকো শায়দ হাম লোগ কে জো আরবি